আকাশমণি বলাঙ্গীর, বর্তমান সময় সকাল পাঁচটা বাজে ছপন মিনিট। আজ রবিবার উনিশশো অড়চাশ শতাব্দ আষাঢ় চৌদ দিন দুই হাজার চব্বিশ মশিয়া জুলাই মাসের পাঁচ তারিখ। শ্রোতা বন্ধু, আপনার শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির অধিবেশন। কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড শহে এক দশমিক ন মেগাহর্স যোগে মাঙ্গলিক

0: শেষ অবস্থা দাঁত পড়া বা এক্সফোলিয়েশন স্টেজ বলে কুহযায়। শৈশব দাঁত গুড়িক পড়া পরে যাই স্থায়ী দাঁত গুড়িক উঠি থাকে। শিশুকু তের মাস হওয়া পর্যন্ত যদি কোণী দাঁত ন উঠে তাহলে দাঁত উঠিবা এক সমস্যা রূপে দেখা দিয়ে। অন্তঃস্রাবী গ্রন্থি যেপরিকি পিটুটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড রু হরমোন ক্ষরণ কম বা অনিয়মিত হলে দাঁত উঠিবার বিলম্ব হয়ে থাকে। এক্সরে বা রঞ্জনরশ্মি সাহায্যে মাড়ির অস্থি মধ্যে দাঁত অছি কি না জানি হুয়ে। গুণসূত্র জনিত কিছু বিরল রোগ বা লক্ষণ সমূহরে আদৌ দাঁত নথায়, এহাকু আনডোনসিয়া বলি কুহন্তি। জন্ম সময়ের উপস্থিত থিবা দাঁত যাহাকি অতি বিরল তাকু নাটাল টিথ বলি কহন্তি। প্রতি 2000 নবজাতকরে জনকর এই দাঁত দেখা যায়, যাহাকি মুহর অন্যান্য রোগ যেপরিকি গ্রহণ খণ্ডিয়া বা গুণসূত্র জনিত রোগরে দেখা যাইথায়। এহা শিশুর মাতৃস্তন পানরে অসুবিধা সৃষ্টি করে, এহাকু সাধারণত বাহার করিবাকু পড়িথায়। দাঁত সাধারণত তল মাড়ির আগ উঠি থাকে এবং সামনার পছপটুকু এই ক্রমে উঠি থাকে। শৈশব অবস্থার দাঁত যদি সময় পূর্ব পড়ি যায় তাহলে সেই জায়গায় স্থায়ী দাঁত জলদি উঠি থাকে। দাঁতরে আঘাত, হিস্টিওসাইটোসিস বা নিউট্রোপিনিয়া আদি রোগগুলিকে মধ্যে অস্থায়ী দাঁত গুড়িক জলদি পড়ি যায়। সাধারণত শৈশব দাঁত যদি ঠিকনা সময়ের ন পড়ন্তি তাহলে তা পছকু উঠুতুবা স্থায়ী দাঁত ঠিক ভাবে উঠি পারে নাই এবং বাহাড়া হয়ে যায়। তেণু শিশুটি খাদ্য ঠিক ভাবে চোবাই পারে নাই এবং দাঁত মঝিরে থিবা ফাঙ্করে খাদ্য কণিকা গুড়িক রহি প্লেক সৃষ্টি করন্তি এবং দন্ত ক্ষয় করন্তি। সাধারণত অস্থায়ী দাঁত পড়িবার 5-6 মাস মধ্যে স্থায়ী দাঁত উঠি থাকে। যদি এথিরে অধিক বিলম্ব হুয়ে তাহলে মাড়ির কিছু সমস্যা, পোষণর অভাব, বিশেষ করে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামর অভাব অছি বলে ভাবিবাকু পড়িব। দাঁতর সুদৃঢ় গঠন পাই গর্ভাবস্থায় মার সুষম খাদ্য, উচিত পরিমাণের লৌহসার, ক্যালসিয়াম এবং অন্যান্য ভিটামিন খাইবা উচিত। সেইপরি শিশুমানকু ঠিক পরিমাণের ক্যালসিয়াম, ভিটামিন, পুষ্টিসার দেলে দাঁত সুদৃঢ় হইতায়। খাইসারিবা পরে নিয়মিত 2 দাঁত ঘষিবা, গোটিয়ে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করিবা, নরম বা সফট ব্রশ ব্যবহার করিবা, অতি গরম বা অতি থন্ডা খাদ্য বা পানীয় ন খাইবা, নরম ব্রশ ব্যবহার করিবা এবং সর্বোপরি অধিক শর্করাযুক্ত খাদ্য যেমিতিকি চকলেট ন খাইবা পরে অভ্যাস কলে এবং দাঁতর সমস্যাগুড়িক বিষয়ে দাঁতরোগ বা শিশুরোগ বিশেষজ্ঞঙ্ক সহ পরামর্শ কলে সুদৃঢ় এবং বলিষ্ঠ দাঁত সৃষ্টি করিপারিবা।
1: আমর স্বাস্থ্য কার্যক্রমে শুণুলে দাঁত উঠিবা সময়ের সমস্যা, এ সম্পর্কে আলোচনা করে ডাক্তার মানসরঞ্জন পাণি। শ্রোতমানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। সময় সকাল 7 বাজি 15 মিনিট হেবাকু যাউছি। শুনন্তু ওড়িয়ারে সম্বাদ কিছুক্ষণ মধ্যে।
2: আকাশবাণী সম্বাদ পড়ুছন্তি মলয়রঞ্জন মিশ্র। মুখ্য সম্বাদ, বিশ্বর দ্বিতীয় সর্ববৃহত মোবাইল ফোন নির্মাতা ভাবে ভারত প্রতিষ্ঠা লাভ করেছি কহিলে প্রধানমন্ত্রী। আসন্তা 20 অগস্ট মাস 13 তারিখ পর্যন্ত চালিব সংসদর মৌসুমী অধিবেশন। বৈদেশিক ব্যাপার মন্ত্রীঙ্ক আজিঠারু 4 রাষ্ট্র গস্ত আরম্ভ। জৈব ইন্ধন মিশ্রণ ক্ষেত্রে গঠনমূলক পরামর্শকু সরকার বিচার করিবে কহিলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক বাষ্প মন্ত্রী। এবং মঞ্চেশ্বর টি-20 পুরুষবর্গ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতকু 4 উইকেটে পরাস্ত কলা ইংল্যান্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় গুজরাটর সানন্দঠারে সেমিকন্ডক্টর আসেম্বলিং এবং পরীক্ষণ কেন্দ্রর উদ্ঘাটন করেছেন। সমাবেশকু সম্বোধন করে শ্রী মোদী কহিছেন্তি, ভারতর ইলেকট্রোনিক্স ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেশকু বিশ্বর দ্বিতীয় সর্ববৃহত মোবাইল ফোন নির্মাতা ভাবে প্রতিষ্ঠা করেপারিছি। সানন্দঠারে উদ্ঘাটিত হয়েথিবা এই প্ল্যান্ট ঘরোই ক্ষেত্রে চিপ উৎপাদন ইকোসিস্টমকু মজবুত করিবা সহ আত্মনির্ভরশীলতা অভিযানকু অধিক সশক্ত করিব বলে মোদী কহিছন্তি। এই প্রকল্প এক উদীয়মান বিশ্ব অর্ধপরিবাহী ক্লস্টর ভাবে উভা হেব বলে শ্রী মোদী আশা ব্যক্ত করেছন্তি। বিকশিত ভারত রোডম্যাপ এবং মেক ইন ইন্ডিয়ার এহা দ্বিতীয় পর্যায়ে পদক্ষেপ বলে শ্রী মোদী কহিছন্তি।
3: আজকা এই কার্যক্রম ইস বাত কা প্রমাণ হ্যায় কি ভারত জো ঠান লেতা হ্যায় ও করকে দিখাতা হ্যায়। 5 পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হব বনায়েঙ্গে। হম ডিজাইন ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া কে মন্ত্র কো লেকর আগে বড়ে। আর আজ

অন্যান্য জগন্নাথঙ্কর সেবক মানে শাড়ি বন্ধিলা পরে বা অনুমতি পাইলা পরে সেমানে পটযোশী মহাপ্রভু অনুমতি ক্রমে সেবা করতে, কিন্তু জনে পূজা পণ্ডা হওয়া কলে প্রথমে সে বিবাহ করি তার গৃহস্থ জীবন আগ প্রথমে করিব, তারপরে বারশ বিশিষ্ট গোটি পূজা পুস্তক অছি জগন্নাথঙ্কর পূজা, তাকু সে মুখস্থ করি সমগ্র পূজা পণ্ডা পণ্ডিত সভা মুক্তিমণ্ডপ পণ্ডিত সভা রাজাঙ্ক উপস্থিতিরে সে পরীক্ষা দেইথায়। পরীক্ষার উত্তীর্ণ হলা পরে সমস্ত নিযোগমানক স্বীকৃতি এবং ভিতর্চ মহাপাত্র পটযোশী মহাপাত্রক অনুমতি ক্রমে তাকু প্রশাসন শাড়ি বন্ধিবাকু বা পূজা করিবাকু অনুমতি দিয়ন্তি। সেই অনুমতি ক্রমে জনে পূজা পণ্ডা শাড়ি বন্ধান্তি। পূর্বতন হাজার বর্ষ তলে যেভাবে মুনি ঋষি মানে চলুলে সেইভাবে আচরণ ব্যবহার করা পড়ে, মুন্ডরে গোখরাকৃতি চুটি এবং বস্ত্র সিলেই নথিয়া বস্ত্র প্রভৃতি পরিধান করা পড়ে, এবং পূর্বতন যেভাবে ঋষি মুনি মানে সন্ধ্যা গায়ত্রী তর্পণ প্রভৃতি প্রত্যহ নিত্যকর্ম সেগুলা কলে জনে পূজা পণ্ডা ভাবরে প্রভুঙ্কর পূজা করা যোগ্য হয়ে থাকে।

0: হ্যালো, আকাশবাণী বলাঙ্গীর ফোন ইন কর।
1: হ্যালো
0: হ্যালো
1: দা, নমস্কার।
0: নমস্কার,
1: বহুত দিনের পরে মই আপনার সঙ্গে কথা লাগিল দা, ভাল লাগলা।
0: যা হো, মতে ভাল লাগলা। আপনার পরিচয় টিকে দন।
1: মই যে

0: অধিক জীবন মা চিন্তা করি স্বামী স্বামী ডাকি কলে কোন
1: কলে
0: কেড়ি তাকে শোকজাত কলা
1: আচ্ছা
0: ভয়া

0: দাদা জোহার।
1: জোহার বাবু, জোহার জোহার, আস আস বস।
0: বর্ষা বর্ষি হয়েগল দাদা।
1: হ্যাঁ বাবু, বর্ষা হল, চাষর কবার মূল হল। কথাটে তোমাকে পচরামি বলছিল।
0: কেন দাদা?
1: এই সকাল ব্যাগ গোটে ধরিকি যাই সাইকেল আগাড়ে, ফিরলা বেলা তো ব্যাগ না কিছু নেই বাকি লাগলা, টিকি কম কানা লা
0: দাদা। এটা সিধা পলে গলি সে ঝাড় তোরা কে।
1: হ্যাঁ,
0: কারণ যে লোক তো বনে জমা হয়ে গাড় গুড়া কুড়া কুড়ি করুলে বলে গছ গুজা জগা হোচে কে সেই সময় কে বাকি লাগলা।
1: হ্যাঁ,
0: আর হেন্তা কিন্দ্রি কি বজার আড়ু করি আমি বলি আর কেন যাইছে।
1: বাবু দেখো, যেতে হিসাবরে আমার সভ্যতা বড়ুছে সেই হিসাবরে আমার জঙ্গল কমি যাচ্ছে। তো জঙ্গল কমাউছ আমি তো বড়াবার কাম বি তো আমার নাই।
0: হ্যাঁ, নিহাতি হিসাবরে আমি বড়াবার কথা।
1: আমি প্রকৃতরে আমার হিসাবরে নিজে নিজে গোটে মানুষ গোটে গছ যদি ফি বছর জগাই বসবে, তুমি ভাব আমার দেশটি 142 কোটি লোক, জনে যদি গোটে গছ বছর কে জগাবা বর্ষেকে 142 কোটি গছ জগা হলো
0: কানে কানা হয়ে যাবে,
1: জঙ্গল চাপি যায়তা। আর গোটে কথা, খালি গছ জগালে নে হুয়ে, গছর যতন নেইকি তাকে বঞ্চাইকি রখবার দরকার।
0: ও দাদা, হেতির লাগি তো বন মহোৎসব পালন করা হয়েছি প্রতি বর্ষ জুলাই মাসর পহেলা সপ্তাহ কাই যে দাদা।
1: হয়ে পহেলা সপ্তাহটি বনমহোৎসব করিকি গছ জগা হেসি। কিন্তু আমি লোক মানুষ আমি অনুরোধ করমা যে গছ জগালে খালি নে হুয়ে, গছ বঞ্চাবার কে বি আমাকে পড়বা।
0: যে দাদা, আর গোটে কথা জেনে পচরা লগে বে মেলা বল যে তুন সাগর কথা দাদা, পহিল অস্ট্রেলিয়া দেখবো আর তার পরে পরে কেদিনে কেতে টিকে বড়া মহরক নে হেসি কেঁ।
1: হ্যাঁ বাবু, কথা হচ্ছে কেন কি, আমার চাষী ভাই মানে প্রায়তঃ বর্ষা দিনে পনিপরিবা করবার লাগি টিকে হদরিস, আৰু সেথিৰ লাগি ধান ধুনা আড়ে মাতি যায়চোন পনিপৰিবা কৰবালি হদৰিচোন। আৰু আঠ গুড়া মানুহ বি যেন ধান নাই যাওঁ
0: সবু আড়ে,
1: ইটা হৈছে বৰা মুস্কিল। ই জাগা মানুহ যদি আমাৰ চাষী ভাই মানে এই বৰ্ষাৰ পানী থাকি পনিপৰিবা কৰোঁতে নাই, টিকে টিকে পানী বঢ়াবাৰ সুবিধা জানে অছে, বঢ়িয়া পনিপৰিবা তাৰ বনে দুই পইচা পাইতে বি।
0: তাৰ বাহিৰে দাদা, যেনটা বিন পানী বি হৈ যাওঁছে।
1: হ্যাঁ, সেথির লাগি আমার চাষী ভাই মানে বর্ষা দিনিয়া পনিপরিবা আড়ে ধ্যান দেবার কথা, কিন্তু নাই দেবার।
0: বঢ়িয়া কথা,
1: গোটে কাম করুন বাবু।
0: হ্যাঁ দাদা,
1: আজ তো আইছু বৈঠক বইছু এটা।
0: হ্যাঁ
1: আমার যে উদ্যান বিভাগের অধিকারী আজ্ঞা থিলে কেশব চরণ মিশ্র, আজ্ঞা তো অবসর নেলে ন, আজ্ঞাঙ্ক নিকে ফোন টে লগ যে বর্ষা দিনিয়া পনিপরিবা চাষর কথা টিকে আমার শ্রোতা ভাই বোন মানুষ আজকা শোনামা।
0: ঠিক আছে দাদা, লগ
1: ফোন লগ। মিশ্র আজ্ঞা
0: জুহার।
2: জুহার
1: আজ্ঞা, দেখুন এই বর্ষা দিনিয়া পনিপরিবা চাষর কথা টিকে হেমা বলিকি আপনার সঙ্গে এটা ফোন করেছিল যে
0: যে আজ্ঞা, এবে গোটে কথা দিছু যে আজ্ঞা, যেবে দেখবে আজ্ঞা 500 টাকা ধরিকি যাবে হাঁটকে বইলে কিনে,
2: আজ্ঞা আজ্ঞা
0: বেগ রকেন কমে যাই পড়ুছে
2: সত
0: নেই দাদা, বলে পনিপরিবা আজ্ঞা যে কেতনে কেতে যে এতকি ভাউ দাউ বড়ুছে আজ্ঞা, তার কারণ কানা আজ্ঞা?
2: আজ্ঞা, কারণ তো একদম পুরা আজ্ঞা গোটে ভারি স্পষ্ট হয়, মানে আমি দেখুছু যে এবে চাষী মানকর টিকে বর্ষা দিনে পনিপরিবা চাষ প্রতি আগ্রহ টিকে টিকে কমি কমি আসছে। আচ্ছা, আমি সমস্তে লক্ষ্য করুছু যে নাড়ে জিমা, তো আমি বারম্বার অনেক আলোচনা স্টুডিও রই কথা হইছু, কিন্তু গোটে সহজ উপায়টা কানা হচ্ছে আমি সবু আঠধান বি করে দৌছন, আঠধান কে আমি সবুলে অনুরোধ রকিছিলা, এবং বহুত বিশেষজ্ঞ মানে বি সরকারি স্তরের বি কহুছন যে আঠধান কে আমি আঠ ধান নাই করিকি সে জায়গায় পনিপরিবা চাষ টিকে করু, কারণ বর্ষা দিনে কম পানিরে হেবা চাষ, এটা এটা গোটে কারণ আজ্ঞা। আচ্ছা, আর গোটে কেন হয়েছে আজ্ঞা, জমিনে পাইন জমি যাচ্ছে, চাষি রিক্স নেবার লাগে চাহবা। আচ্ছা, এটাকে কেন করা যাই পারবা, এটাকে যেন স্লোপ হিসাবে টিকে খালি গোটে বর্ষ টিকে খরচা হেতা, কিন্তু জমিকে যদি আমি যেন পাইন নাই জমবার লাগি টিকে 1-2% মানে সেটাকে ঢালু টিকে বাকি ঢালু রহবা জমিটা, যে জমিরে আমি মানে পনিপরিবা চাষ করমা টিকে যদি পানি নিগড়ি যিবা বলে আর সেন অসুবিধা নাই হয়, তো ইথির লাগি খরচাটে আছে, তো ইথির লাগি কিন্তু থরে খরচা কলে সবুদিন লাগি মানে সুবিধাটে হয়ে গলা। আচ্ছা, আর গোটে কথা কানা হচ্ছে আজ্ঞা, যে সবু প্রকার পনিপরিবার লাগি পাকটা অনুকূল নাই সে, তো আমি ই দিন আমি যেটা কি রবি চাষের সবু করে পারমা বহুটে করে পারমা, এবার লিমিটেড কেন চাষটা কলে কেতে পরিমাণে কলে কেন ভ্যারাইটি কলে কেনতা করে কলে এটা টিকে আমার কৃষি উদ্যান আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র অনেক।

0: যে সমিয়ার সুবিধা দেখিকি নিজের ঘর আগাড়ে বায়ের কির যেন সুবিধা হচ্ছে ভাল বড় গছ গুটে গুটে যোগাউন। আর গুটে কথা, আমার বন্ধ মানে যেটা অছে বন্ধ অছে কটা অছে জোর খড়ি অছে সে জায়গা মানুষ কমসে কম বর পিপল গজ মানে যোগাউ যে সে গজ মানে পাই পান পাই কি বড়ভা আর টিকে বতর হইকি উঠলে ছাই বি মিলবা। আর বর পিপলটা আমার অঞ্চলর পান পাক লাগি গোটে জরুরি গজ,
1: জরুরি গজ
0: সে হিসাবে সে উদ্যম করবার দরকার।
1: জিমানো দাদা
0: যাও বাবু যাও।
1: জোহার দাদা।
0: জোহার ভাই। জোহার।